0: লবিব লাংলা চাশানা কাংগরি জেগু বামাসে মা ভবিয়ে থেলে খেচমশে চেজান লবিব লামতে ইয়া জে মা ভ ইয়া জে মা বচি দুজবা কাংগরি কি কলোতা লবিব লামনি খামা জেব চেওশে ইনজি টেম্প দংগশে
1: নানজো চেসার ক্যাক্যো কি লবিব লামলে সোপতাং কাংগরি কলামতো নেলা কেবু ইয়োমা চেকিউতে পাকচং ইয়াজেকি জেনুলন রুওচে নিঞ্জা থেবে জেকসুপ গেরিমতা কাকতোতে লোগো আছেনবে জেনু মমসা কেজিনসিকতো চেবতা পাকচং জেকু লিজুমা চুনওয়ার গেসে সেনা জেকবাসি ইয়োজা থিং রেরেসিনদু পাকচং জেপতার জেনজেন টুপচে
2: নানজো চেজে লোসুম সিজি টুগি মেগুই নে মামবু পোনিও ইউ নেমা নানিবো কাংগরি জেরে চিগে মাংচেওয়া থান্দা জেনু জংমিনদু কাইন্স না মেগুই সজেন পোসাসি Tanda Pyeongjo Ya Kanggo Ruga La Tho Yuebe Jongda Khan Zirji Yueza Jongda Chidu Ngema Nangxin Rilam Gyakyo Laya Jogo Goma Rila Gyewa Thang Daba Chasha Nele Songgyo Brigze Yueza Iwe Kakwe Zinu Chong Chow Yoshi Ngema Ina Dabdian Jila Megyun Poje Gyu Rungbu Lekshi Tanda Ina Songgyo Brigze Yueza Daba Chasha Nele Jidang Nangda Yoma Shih

0: ওরে আমলা কেরা দিরে আগু থিয়ালা সুগা থেদু মানিম দয়ুন দেগ্রবে
1: থরি রান ডো মারি কুটি ইয়াও চেছা সুন নে রান লিং শুই লে থি জে কোন্দা জেম জে আগু ইয়ং দুগে তা গো খালা সো
0: লেসে
2: তেরে মংসি জুলা কাগা চিয়া টুলু নিয়া গা টুকু চিয়া মারবে মানজুয়া খারে রান দিজে খারিবে কুরে
1: nga kubje tun da chen bu chi tus san shuo meng si ju lu tu lo de bu chi ne ke len cha ne gyu wa deng ma ri